0: নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন আদালত বা গ্রহণ মহান ভাবে যাতায়াত ব্যবস্থা কারণীবাদ প্রবাহের সেবা প্রাপ্তিক সহজীকরণ লাগে নাগরিক সহায়তা কক্ষের সঞ্চালন উক্ত কক্ষবাদ নিশুল্ক সেবাভাবে প্রাপ্ত সেবা প্রাপ্তিক লাগে নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক লক্ষ্য অনুরোধ করেন। সেবা প্রাপ্তিমা কফিক প্রলোভনের নেতারে আপনার সেবা নিয়ে হার্দিক অপিল করবেন। সেবা প্রাপ্তিমা কোন গ্রাস না রাষ্ট্রসমূহ অধিকার কারণে প্রমোশনা সুযোগ সম্পর্ক লক্ষ্য সফল করেছে। কর্তৃ প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ের বিরাট
1: হ্যালো দাই নমস্কার।
2: নমস্কার ভাই কথা ছো?
1: মত গাউমে ছু নি দাই এসি পরীক্ষা সকে বসে সাথী ভাই সবাইলে কাঠমান্ডু গে করে ছাড়ি সকে কাহ পড়নে কে পড়নে মত অমাউমা পড়ে দাই
2: অমাউমা পড়ি করে মানুষ আজ লাখ।

0: আন্তনা 2083 সাল ভিত 11 ও 12 গতি স্কুলে দুপুর নগরপালিকা 10 সিনেমা নির্মাণ করে ওজন ফিল্ম কুম্বা তথা সেবা ফিল্ম প্রজেক্ট ধর্ম গুরুপুরী তোমা থর্সি মুখী জুদা ছর রাপুর প্রাণ প্রতিষ্ঠা জিনসা পোশাক মানুষ ও অবশ্য কুমার গুলি ভয় প্রতিভা আমার কথা দায়িত্ব ভাই দিদি বাহিনী লগায় ইস্টমিত্র সম্পূর্ণ জানকারী তোমাকে এসি সিসির মারফত আর্থিক অনুরোধ প্রদর্শন সাথে রাত্রি প্রাণ প্রতিষ্ঠান কার্যক্রম পালন হয়ে অবস্থিত ওয়ান প্রসাদ গ্রহণ করে দিলে সম্পূর্ণ এসি সিসির মারফত আর্থিক অনুরোধ করেছেন
1: 11 গতি দিন বুদ্ধ বাছন গ্রন্থ কাকির বাছন করে 12 গতি দিন রাত্রি প্রাণ প্রতিষ্ঠানে জুসা পূজা নারী কো অবস্থিত ওয়ান গুরু ভয় প্রশ্ন
0: তাসি অধ্যক্ষ লেমিস সেবা কুসাধ্যক্ষ নিমা সেবা সচিব এবং সম্পূর্ণ গুম্বা পরিবার শ্রী দুষ্কুন্ডা নগরপালিকা দল শ্রী খুঁজে।

কারণে শিশু প্রমাণপত্রকে ফটোকপি ত্রুটি পাঠিয়ে দরখাস্ত বিদ্যালয় না সিসি তথা গণনা গার্মাস 2019 আজিটি জিমেল ডট কম বা ইমেল করিতে পারি প্রথম সেক্রেটারি সব জানকারী লাগে সম্পর্ক নম্বর প্রধান অধ্যাপক দিনেশ সিনহা অঞ্চলকে দেয় নাম পেজ 6 সংস্থা প্রতিনিধি ডিরেক্টর অব পার্টনারশিপ এন্ড গভর্নেন্স শান্তি শিল্পা অঞ্চলটি 51 18 73 82 সংস্থা প্রতিনিধি এডুকেশন সেক্রেটারি লিডার শ্রী তামাং অঞ্চলটি 51 17 43 81 শ্রী গার্মা মাধ্যমিক বিদ্যালয় ১৬ ডিসেম্বর নগরপালিকা সাজ শ্রী খুঁজে

0: হাড় দিয়ে কোন মন্ত্রণায় 2083 সাল ভেট 11-12 গতে সুলু দক্ষিণ নগরপালিকা 10 তিনের মা নির্মাণ করেছে ওগেন সুলিং কুম্বা তথা সেবা কেন্দ্র কোত্রদি ধর্ম গুরু পুঙ্কু পেমা থসিল মুখুসু জুবাঠ রাপলি প্রাণ প্রতিষ্ঠা ঝিমসা পূজা মানিক অবস্থি কুয়ান হুলি ভয় কুকুরা আমাপুবা দাসু ভাই দিদি বহনী লগায়ত ইষ্টমিত্র সম্পূর্ণমা জানকারী কো লাগে এসি সূচনা মারফত হার্দিক অনুরোধ প্রদর্শন সাথে রাপটি প্রাণ প্রতিষ্ঠান কার্যক্রম পালন ভাই অভিষেক ওয়াং প্রসাদ গ্রহণ করিবি রহিল সম্পূর্ণমা এসে সূচনা মারফত হার্দিক অনুরোধ করি
1: 11 গতি দিন বুদ্ধ বাচন গ্রন্থ কাজ্য বাচন করে 12 গতি দিন রাপটি প্রাণ প্রতিষ্ঠান ঝুমসা পূজা মারিক অভিষেক ওয়াং হুড়ে ভয় কোষ
0: উলুম তাসি অধ্যক্ষ লেমি শেরপা কোষাধ্যক্ষ নিমা শেরপা সচিব এবং সম্পূর্ণ গুন্ডা পরিবার সুলু দুকুন্ডা নগরপালিকা দল সুলু খুঙ্গু।

0: ঢুকো বাইরা।
1: মঙ্গু দিদি শুনতো নি, ঢুকে বলিস না।
0: কি বলো এটি রাতে কি না দিদি আর কি
1: ঢুকিয়ে ভিতরে এলিস না, লাই রাখো
0: না না কি বলো হ্যালো মমায়া, ওরা সদস্য ইয়া জবরদস্তি ভর একজনা মহিলা আন ভয়েছ পড়ি পঠাই দিন কি
2: দিদি নরৌ কানুনলে কারবাহী গর্ছ, ভোলি প্রহরী চৌকির মনোপরাম সফলতাসঙ্গ ভেট্ন যাওলা।
3: মহিলা কিশোরী ও বাল বালিকা মাথি হিংসা ভয়মা সহের নবসে সহায়ক পয়সা নলাগ্নে নেপাল প্রহরী ১০০ হেল্প লাইন ১০৯৮ র মহিলা আয়োগ ১১৪৫ ফোন করম বা স্থানীয় জনপ্রতিনিধি তথা ন্যায়িক সমিতি সঙ্গ সম্পর্ক করম।
4: আপনা বাল বালিকালাই উচিত সময় দিনে উনিহরুসঙ্গ ঘুর্ণি হুনে বানী বসালৌ।
5: উনিহরুসঙ্গ প্রবিধিলে ল্যায়েকো সকারাত্মক এবং নকারাত্মক প্রভাবহরু বারে ছলফল গরৌ।
4: বাল বালিকালাই উচিত শিক্ষা সংস্কার র সময় দিনে হামি অভিভাবকক দায়িত্ব হো।
5: উনিহরুলাই সহি র গলত ছুট্যাউনে ক্ষমতা বিকাশমা হাম্রো মদ্দত আবশ্যক পর্ছ।
4: বাল বালিকাকো জিজ্ঞাসু স্বভাবলাই ঝর্কের হইন সকারাত্মক সোচকা সাথ সময় দিয়ে সম্বোধন গরৌ।
5: মায়া র সদ্ভাবলে মাত্র বাল বালিকালাই
4: নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।

0: ওটা দীপ্তিজি নমস্কার
1: নমস্কার সন্তোষজি কি খবর তোরা সব ঠিকঠাক
0: হই কি বলবো ওটা দীপ্তিজি পল্লু টুরমা জবরদস্তি ভয় ভনের তোর বিকাশ খবর আয় প্রভাবিত মহিলা প্রহরীকে জানছু ভাঁদেছ কেটালে ঝুটো আরোপ হো ভাঁছ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাইদি পড়ো ভনের নিবেদন দিয়ে তবে ন্যায়িক সমিতিকে সদস্য
1: লিনে জবরদস্তি করণ জস্তো আরোপ ছলফল নিলাপত্র হামিলে মিলেন তো আমার ক্ষেত্র অধিকার ভিতরে পড়ে ক্ষেত্র অধিকার মিচে কাম করিও ভোলি হামিলে পড়ছ হই ফে
0: তুলছিমে কম্বাউন হামিলে মিলাউন হুদেন
1: অহ হুদেন এস্তো ঘটনা হামিলে মিলাউন থালে ভে অপরাধ ঝন বড় সক্ছ এস্তা কুরা থা পাওন সাথ প্রহরীলে জানকারী করাউন পর্ছ তর প্রভাবিত ব্যক্তি পরিচয় ভে গোপনে রাখন পর্ছ জবরদস্তিকরণী জস্তা অপরাধমা মেলমিলাপ হইন উজুরীকরণ সুরক্ষিত সমাজকে নির্মাণ গরণ নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।

0: ওটা দেখছি কি নমস্কার
1: নমস্কার সন্তোষজি কি সব বলতি সব ঠিকঠাক
0: কি বলবো ওটা দেখছি পল্লো টুল মা জবরদস্তি ভয় ভনে তোর বিকাশ মা খবর আয়ো প্রভাবিত মহিলা প্রহরী কোন জানছো ভেটালে ঝুটো আরোপ হো ভ

0: ওটা দেখছিস? নমস্কার।
1: নমস্কার সন্তোষজি, কি খবর? তীরা সব ঠিকঠাক?
0: এই কি বলবো, ওটা দেখছিস পল্লু টুরমা জবরদস্তি ভয় ভনের তোর বিকাশমা খবর আয়ো প্রভাবিত মহিলা প্রহরীকোমা জানছু ভাঁদেছন কেটালে ঝুটো আরোপ হো ভাঁছ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাই দিন পড়ো ভনের নিবেদন দিয়ে তব ন্যায়িক সমিতি সদস্য
1: ছলফল করতে জবরদস্তি করেন জস্তা আরোপমা ছলফল করিলাপত্র করলেন হামি ক্ষেত্র অধিকার ভিতরে পড়েন ক্ষেত্র অধিকার মিচে কাম করি ভোলি হামি নই পড়ছ হই ফে
0: তুল ছিমি কুড়া কিন লম্বা হামি মিলাউন
1: এস্তো ঘটনা হামিলে মিলাউন থালে ভনে অপরাধ ঝন বড় সক্ছ এস্তা কুরা থাহা পাউন সাথ প্রহরীলাই জানকারী গরাউন পর্ছ তর প্রভাবিত ব্যক্তিকো পরিচয় ভনে গোপ্য নই রাখন পর্ছ জবরদস্তিকরণ জস্তা অপরাধমা মিলমিলাপ হইন উজুরি গরাউন সুরক্ষিত সমাজকো নির্মাণ গরাউন নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড
0: বসেছ তো বিরামী ভোকিয়া হো
2: তিন দিন দেখি দাঁত দুখে হৈরান ভয় নি উপচার গর্ন কাঠমান্ডু নই জানু পর্ছ
0: কতি পীর মানেক কে কো কাঠমান্ডু জানু পর্ছ তেই সল্লেরী বসন্ত বজার মা দাঁত কো সবই সেবা সুবিধা সহিত কো এভারেস্ট ডেন্টাল ক্লিনিক আইসক্যো তো বরু জানুস তেই
2: হো র কে ডেন্টাল রে
3: এভারেস্ট ডেন্টাল ক্লিনিক সুলু দূত কুন্ডিনগর পালিকা পাঁচ বসন্ত বাজার সলেরি সুলু খুম্বু
0: আমরা সেবাহরু
3: দাঁত সফা করে দাঁত চলকাউনি দাঁত মা সিমেন্ট ভরনে দাঁত কলর কো সিমেন্ট ভরনে নদুখাই দাঁত নিকালনি দুখী কো দাঁত লাই নদুখনে গরি জরা দেখি উপচার গরি দাঁত বচাউনি নিকন র লগাউন সকনে গরি দাঁত রাখনি গ্যারেন্টি ভয় কো ফিক্স দাঁত রাখনি গ্যারেন্টি ভয় কো পুরে সেট দাঁত লগাউনি বাঙ্গু টিঙ্গু দাঁত মিলাউনি দাঁত কো এক্সরে গর্নি সুন চাঁদি কো দাঁত রাখনি গিজা সুমিনে রগত আই রাখনি মুখ গনাউনি সমস্যা কো উপচার গর্নি বচ্চা কো দাঁত নিকালনি সাথেই কিরা লাগে কো দাঁত ভর্নি বচ্চা কো উমের নপুগি দাঁত মা কিরা লাগের দুখিমা উপচার গর্নি র মুখ নখুলি সমস্যা কো উপচার গর্নি নেপাল মেডিকেল কাউন্সিল মা দর্তা ভয়কা চিকিৎসক দ্বারা সঞ্চালিত এভারেস্ট ডেন্টাল ক্লিনিক মা व्यवस्थित स्टैंडर्ड स्टेरिलाइजेशन स्टैंडर्ड प्रोटोकल र अत्याधुनिक टेक्नोलॉजी प्रयोग गरी संपूर्ण सावधानी र बनाई दाँत तथा मुख संबंधी संपूर्ण सेवाहरू दिइरहेको समेत सम्पूर्णमा जानकारी गराइन्छ। समय बिहान 9 बजेदेखि बेलुकी 7 बजेसम्म पुनश शनिबारको दिन साथै अन्य सार्वजनिक बिदाको दिन समेत एभरेस्ट डेन्टल क्लिनिकको सेवा सुविधा लिन सक्नुहुनेछ।
0: एभरेस्ट डेन्टल क्लिनिक बसन्त बजार सोलुखुम्बु ज्वालामय अफसेट र उद्योग वाणिज्य संघ भवन को बीच में प्रोपाइटर श्रीराम सहनी संपर्क 9821129990 र 9746583487
4: आज मेरो जन्मदिन हो याद त छ नि
5: संसार की सबैभन्दा राम्री मेरो प्रिय मायालु हजुरको जन्मदिन मैले कसरी भुल्नु र ल आँखा बन्द गर त
4: हजुर पनि ल आँखा बन्द गरे
5: ल अब आँखा खोल त
4: वाउ कस्तो राम्रो उठी अनि मङ्गलसूत्र पनि ओहो मैले त सोचेकै थिएन एकैपटक यति धेरै उपहार पाउँछु भन्ने त मेरो प्यारो बुढो कताबाट ल्याउनु भयो यस्तो आकर्षक डिजाइनका औठी र मङ्गलसूत्र अरू कहाँबाट हुनु र हजुर विधान सुनचाँदी पसलबाट हो नि विधान सुनचाँदी उद्योगमा नयाँ तथा आधुनिक डिजाइनका सुनचाँदीका आकर्षक गरगहनाहरू पाउनका साथै अर्डर अनुसारका गहनाहरू तपाईँले खोजे र भनेकै समयभित्र बनाइन्छ। मन्दिरमा चढाउने भेटी प्रचलित गहना ढुङ्गी बुलाकी मालदारी तिलहरी लगायतका गरगहना मेटको भावमा बनाइन्छ। राशि अनुसारको पत्थर पनि पाइन्छ। प्रोपाइटर विधान रहताल सम्पर्क नम्बर 9742284056 र 9867300620 ग्राहकको सन्तुष्टि नै हाम्रो लक्ष्य हो। विधान सुनचाँदी उद्योग सोलु भुतकुण्डा नगरपालिका कुडा नम्बर 5 सलेरी सोलु।
6: मन्जु विदेश जान लगे रे हो दीदी तू टीका दुख कर शुरू कर पैसा चलेन अहिले त घर चलाउन साह्रै गाह्रो भयो विदेश गएपछि त यसो दुई चार पैसा कमाउनु हुन्छ कि भनौँ न दिदी विदेश जाँदैमा कहाँ राम्रो हुन्छ र मान्छु अस्ति भर्खर राम्रा खबर काकी छोरी अञ्जलीलाई विदेश गएको एक हप्ता नै उद्धार गरेर ल्याएको थाहा छैन तिमीलाई तिमी पनि विचार गर है विचार गर जानु नै भए बुझेर मात्र जाऊ खै के गर्ने भने दिदी
7: रोजगारीको लागि उच्च शिक्षाको लागि र विदेशी नागरिकसँग विवाह गर्न जाँदा पनि देश विखरमा पर्न सकिने जोखिम हुन सक्छ यस्ता जोखिमहरू आउन नदिन सतर्क रहनु र बुझेर मात्र विदेश जाउ
8: नेपाल सरकार विज्ञापन बोर्ड